আজি সারা বিশ্বরে পালন করা যাচ্ছে ইন্টারন্যাশনাল ডে ফর প্ল্যান্ট হেলথ। সতরে শ্রোতা বন্ধু, এই পৃথিবী পৃষ্ঠের ভগবান সৃষ্টি প্রকৃতির দুইটি মুখ্য জাতি হচ্ছেন প্রাণী ও উদ্ভিদ। আমার রয়েছে অনেক প্রজাতি, পরিবেশ পরিস্থিতি অনুসারে রয়েছে ভিন্নতা। যেউঠি বি হেউ যেমিতি বি হেউ, এমানে পরস্পর উপরে নির্ভরশীল। বিশেষ করে প্রাণী মানে উদ্ভিদ মানক উপরে বহুত বেশি নির্ভরশীল। উদ্ভিদ মানে প্রাণী মানক পরে চলাবুলা করিপারন্তি নাহি, কথা কহিপারন্তি নাহি কি কার্য করিপারন্তি নাহি। হেলে সেমানকর জীবন অছি, উদ্দীপনা অছি, সেমানে মধ্যে রোগরে আক্রান্ত হুন্তি ও বিশেষ করে মানুষ মানক হাতরে অকালরে তাঙ্ক জীবন যায়। এইটি উঠে উদ্ভিদর সুরক্ষা ও সুস্বাস্থ্যের কথা। তেবে কিয়ে করিব এই কার্য? নিশ্চিত রূপে বুদ্ধিমান জীব মানুষ, আউ কিয়ে কাহিকি করিব? এই কথাকু অনুশীলন করিবার দিন আজি।

শ্রোতা বন্ধু, মানুষ কেবে গছ পরি হয়ে পারিব না কি? গছ কেবে মানুষ পরি হয়ে পারিব না। মানুষ দুঃখ সহি পারিব, বঞ্চিবা পাই সংঘর্ষ করি পারিব, আবশ্যক পড়িলে বিদ্রোহ বি করিব, কিন্তু গছ, গছ নীরবরে সবু সহে, সে বঞ্চিব কেবল জগতর মঙ্গল পাই, যা প্রতিটি ক্ষণ সে আমাকে কহে দেই চালে সবু কিছু জীবনরে এই জগত পাই।

0: আরে হে কনক, হে সাবি, আরে হে বিনি, মলা এ সমস্ত এতবেলে যে কুয়ার গলে মা লগ্ন বেলা তো আসি পাখে গলা, আর কেতবেলে কোন হব যে। আরে হে বারিকেণি, না এগুলা তে কিছু হবনি, ঝিওটাকে বাড় পড়ি গাধিয়াকে যে সকাল পহর গলে যে এছে দেখানে, কিন্তু ঝিওকে বেগে আনছ টিকে।
1: লোকে তোতে হসি বেলা উসি, কাহিঁকি তুই এ খেলার মন দৌছু কইলু, তু আগ ঘর সংসার কর, আগ তোর বাড়ুয়া দোষ কটি যাও।
0: তো গলু বউ কাম বেলা তুই মতো এত তিয়ার না, এই নিয়ে তো মতো মরিবাকে ফুরসত নাই, আর তো সঙ্গে কথা হবি কেতবেলে কইলু।
1: এ উসি শুন কউচি।
0: কোন শুনিবি, তোর তো নাতুলি মানক উপরে এতুলি ছাড়ল রাগ, ঝিও মানক বিদা করে দেলে মো মুন্ডর বোঝ হালকা হয়ে যাবে সিনা।
2: কাহা মুন্ডর বোঝ হালকা হয়ে যাচ্ছে উসি?
0: কাহিঁকি মো মুন্ডর, তোমার ঘরে তো নাতুলি মালামাল, সেমানক বাহাজরা করে দেলে মো মুন্ডর বোঝ হালকা হয়ে যাবেনি।
2: কোন শুনি পারছ উসি বউ, তোমার ঝিও কোন কউচি শুনি পারছ তো?
0: আ অজয় দিন আসলে মোর বাকি কাম অটকি যাচ্ছে, মো ঝিও কপড়ে যা থিবা সে ভগিবা।
2: এ ঘর তোর সবারি পিড়া উঠা কউচি, ঝিওঙ্কর তো আউ কিছু কাম নাহি, বুড়ি তর বুড়ি ভি গুড়ায় বছা বছা কথা কই নীতি কণ্ঠে বাহাঘর চলছে, উঠা সে সবারি।
0: মো ঝিওর মঙ্গুড়ি সবার গোড়ে পিঙ্গি দেই পারল

0: ছাড়ো, আরে ছাড়ো, কাটো তুমি, ছাড়ো দিও। জানে মো জানে, রাধা রায় কি শ্যাম ন বুঝিবে তো বুঝিব কি? ও গলা গলা, আখি দুইটার আইস আজি গলা।
1: কোন খুব কষ্ট হলা না?
0: কষ্ট আপনা আখি বুঝিলে সে পুনি মতো কষ্ট লাগিব।
1: রাধা, সত্য রাধা তুমি ভারি সুন্দর, তোমার এই হলদি গুরুগুরু হাত উপরে হাত রাখি।
0: বাবু
1: কোন হলা রাধা?
0: মোর খুব ভয় হচ্ছে বাবু, এই নিছাটিয়া নৈকূলরে আপন আউ গাঁ যেবে কে আসে দেখে।
1: আরে দেখো শ্যাম পাখে রাধা, এ ঐশ্বর্য লুটি নেব কে কাইকে হিংসা করিব?
0: মু যেবি বাবু, ফুল নেই গলে গোপাল অঙ্গ লাগিয়েবে। দেখুছতি বাবু, কে আম আড়ুকু তপাসারে মারি আসুছি।
1: আরে সত্যি তো, উষা কালরে উষা দেবী।
0: তেজ কমি গলানি, চিনিবু কেমিতি? আলো সকাল সকাল কুয়াড়ে গড়ি পড়িলু?
2: মু পরে আসি তোতে গোটে শুভ খবর দেবাকু।
0: শুভ খবর?
2: হুম, আলো মো ঝিও পাই সব কথা পক্কা হয়ে গলা, আজি হাঁডি অনুকূল করিবি।
0: লাজ নাইল তোতে, এইতুরু গুড়িয়ে করে সবুবেলে নাট লগাইছু ঘরে।
2: তেতরি তু এনে মতো কোন থাটা করছু মা? মু পরে মকর গঙ্গা জল আউরি কেতে জনকু ডাকরা করিওকু জিবি?
0: যাও না, তোতে কোন মু অটকাইছি সবুবেলে তেমতি তর তর।
2: রুষা আরম্ভ হয়ে গেলাটি মু জানে পরা, মতে দেখিলে তম কেতে জনকর ফুলে বিমারিটা আপনা ছায় বাহারি পড়ে। কিল মু তাহলে বহু কুটুম্বি, সময় পাইলে সিনা তোমার পাখে বসে গপ সপ টাইটা পরে করবি। হও গৌল মু গলি, তু কিন্তু যু।
0: আলো রহ, মু কোন যাবি নি?
2: হও হও আ।
3: তু কিছু ফিকর করনার দশা, এই নখরে ছিড়িবার কথাকু তু কুড়ে যায় যাওছু কি রে?
4: নাই নাই দেখ দিবাদা, ঝিওটার কেড়ে সাহস, পাঠুয়া টোকাটাকু গোটা পড়ে গিড়ি দেওয়া বসলানি।
3: আরে বসু রে, হজম করে নপাইলে পুনি বাঞ্জি করে পকাইবনি। হরে হরে বাপ, মধুমা অত্র ছিলা যে গোড় তলে মুন্ডিয়া মারি মারি দিন যাওতলা, তারি বকটে ঝিও
4: তাকু আসন্তা তিথিরে কাহুর বিদা করে দিবাদা, আজি শাম পিছা লাগিছি, কালি তুম রঘু পিছা লাগিব।
3: দিবা কর মন্ধাতা বঞ্চিছি রে দশা, সে মরি পাউস দেশ না কথা সম্ভব, তা গুরু নুহ বোলা মূল মাইলে জীব সরি না দেবঙ্ক সঙ্গে কিম্পা করে। আর রাধা থিব যে রাসলীলা লাগিব দেখিও রে।
4: আচ্ছা দিবাদা, তুমি কোন কথাটা পকা করে আসিল?
3: আরে করিছি রে করিছি, গোটা গুলি নিকি মাই কোন মিছরে মু গজিপুর যাইছিলি।
4: রাধার ভাই সে ধনিয়াটাকু ডকেইছিলি যে এ যায় কাই আসিলানি, ভৌণীকর কীর্তি যেমিতি ভাইঙ্ক কীর্তি তত অধিক।
3: আরে কাই সে রান্ডি পন্তাকু ডকেইছু রে? হে কাই ডকেইছু? আরে আমি তো যা করিবা সিয়ালা গাঁরে বেত।
4: না না সে কথা সত যে, হেলে তা ভাই কন্যাদান করে দেলে আমুক আউ কেই কিছু কইবাকু নথিবে।
3: এ এ এ এ দশা এ দশা, তু সিনা নীতি নিয়ম কারুছু, হেলে রামচন্দ্র রোজা উলু তো দিবাদা ইয়ে গোছি কটা কাম করি আসুছি বুঝিলু।
2: মু আউ তম ঘর জগি পারিবিনি, বউ তো এ যাই ফেরিলানি, এণকি তুম ঘর তুমি সম্ভাল, মু চাললি।
4: এ এ এ কোয়াড় যাউছু উসি?
2: হরিমণিকর পিলাটা বাদি খাই পড়ছি যে, তা পাই মদন বৈদ পাখু যাই ঔষধ আনি পড়িও, মু যাউছি।
4: দেখিলা ঝিয়টার হাব ভাব দেখিলা তো দিবাদা।

0: is fantastic. একাবলে কা অভিসারে করে বেশ মিস রাধে তোমার অভিসারেটা কো যাকে শুনে
1: কথাকলি ড্যান্সর আয়োজন তপন বাবু আপন সব বুঝি পারিবেন
0: কিন্তু রাধে তোমার সামচন্দ তে যায় ফেরি নাতি এই আট তো বাজিলা বন্ধু হলে ফেরি আসিবে অভিসারেটা তাকে জনে দিয়ে যাব
1: না না আউ দেরি করে সব বিভ্রাট হয়ে যাব আপন তাকে কই দেবে মু যাচ্ছি
0: আহা শুনো শুনো রাধে মু তোমাকে ঠিক সময় রে মোর কার রে পৌঁছে দেবি সাম আসিবা যায় টিকে অপেক্ষা কর
1: আপন বুঝু নাতি তপন বাবু বহু দর্শক নৃত্যশ্রীরে রুণ্ড হয়ে মনোজ বাবু কে ঠিক সাতটার পৌঁছবা মোর মনে না ফোন মনোজ বাবু ডকে পঠাই না জন বন্ধু ঘরে টি পার্টি ফের ফের বুড়া রাতে হয়ে গেল পড়ি আচ্ছা মু তাহলে আসুচি হ্যাঁ রাতে খাইবাটা নিজ নিজ ভিতরে সারি দেবে মতো অপেক্ষা করবে ওহো মো পাখে কোনো কাম আছে আপনার আলাপটা কালি কত বেড়ে কলে হুম
2: না না আজ কথা আজ তুটি যা ভাল আজ প্রোগ্রাম তুমি ক্যানসেল করে দিও
1: হে কোন কোন আপন প্রোগ্রাম ক্যানসেল করে দেবে আপনার এই পরিবর্তন মু ঠিক বুঝি পারলে আচ্ছা মু আসে
0: রে রাধাঙ্কর চলা বাটে হঠাৎ বাধা সৃষ্টি করুথর কাইকি কোন পাগল বড়ি যাইছি
2: পাগল বি নুহে তপন পাগল বি নুহে মানুষের মন কোন সব সমান অবস্থায় থাকে তা ছড়া এই যুগের বেকার হয়ে বসবাটা কত তুমি দুঃখদায়ক তু নিশ্চয় বুঝুথু
0: হ্যাঁ হ্যাঁ বেশ বুঝুছি বেশ বুঝুছি কিন্তু হঠাৎ তোরে গাম্ভীর্য কাইকি এনিথিং রং হয়েছিল
2: মু যেবে তোতে ঠিক এই প্রশ্ন করে
0: মানে
2: মানে কেস ফাইল ছাড়ি রাধা সঙ্গে তো এমতি ফাঁকা ফাঁকা সময় নষ্ট করুথু কাইকি
0: টুডে ইজ স্যাটারডে তেলু মোর বিশ্রাম আরে আনা কিছু সময় চেস খালি মনটা ফুর্তি করিবা
2: না থাউ
0: আরে সাম আরে তুই পুণি কোণে বাহুছু সাম শোন

0: ওয়েলডান ওয়েলডান বাবা চমৎকার বাস্তবিক রাধা তুমি এত সুন্দর নাচি পার কেবে তো তোমার নাচ মু দেখি ওহো তুমি টায়ার্ড হয়ে পড়েছ না আচ্ছা আচ্ছা ঠিক আছে
1: সাব্বাস সাব্বাস রাধা নারী বিদ্রোহী তপন বড় নিজক লোটাই দিয়ে তুমি নারী জীবন কামনা বাসনা পূরণ করবার লাগিছ
2: বাবু
0: কোন হয়েছে শ্যাম
1: মতো প্রশ্ন করবে তোর সাহস তপন রাধা তোতে কোন মনীষ দূর রাখিছি
0: আরে রাধা কে তো ভুল বুঝ না শ্যাম সে যা ছিলা এবে বি ঠিক সে আছে চন্দ্রমার টিকে হলে কণ কনাই রে শ্যাম
1: কণ্ঠর তোর ভাষা আছে তপন দিনে তু প্রচার করুথুলু না এ সুন্দর পুস্তবি কি অসুন্দর করুচন্তি এ স্ত্রী জাতি সে নীতি আর যুক্তি গুণ তোর অতি শীঘ্র বদলি গলা রাধার অঙ্গ স্পর্শ পাই
2: তুই হি জানতু বাবু তুই হি জানতু এ উদার নির্মল চরিত্রে আপন কলঙ্কর ছাই সুতা দেখিবা কো পাইবেনি মতে বিশ্বাস করন্তু বন্ধু আপনকর অতি মহত
1: বাহ প্রেমিক মোহে প্রেমিকর প্রশস্তি
2: বাবু রাধার দোষ থিলে আপন রাধার জীবন কো পড়ি পাউস করে দিয়ন্তু হেলে দেবতা কো দানব রাখি দিয়ন্তু নি বাবু
1: রাধা মু আখিরে তুমি অন্ধকুটলে বান্ধবার দুঃসাহস করুছ জানো এই মুহূর্তে মু তোমার অহংকার কো মাটি মিশাই দিয়ে পারে
0: এ প্রশান্ত বন্ধ কর সামন ফর হেভেন সেক কি কই
1: নো নট অ্যাট অল মোর পাটি বন্ধ করিবা কো দুনিয়ার আজি কাহার শক্তি নাই জীবনের তোর নারীর অস্মিতা যেবে এত দরকার থিলা তেবে তুই হীন বাটে ধরুছিলু কাহি কি
2: না না আপনকে গোড় ধরুছি বাবু আপনি পুনি সে সরল রাস্তা কো ফেরি আসন্তু
1: বুঝি যাও আমার সামনে রু তুমি পরি উদ্ধতা জীব কো গুলি করি মারি দেলে কাহার মনর অনুসোচন আসিবনি গোটাই বেশ্যা গোটাই পতিতা কো
0: শুনো মাত্রাং করিয়া কো জায়গা পাইবনি ডোন্ট পসিট ফার্দার মু কওছি নিযুক্ত সংযত কর
1: বাহ চমৎকার নষ্ট চরিত্র তপন রায় চৌধুরী মো সঙ্গে মোকাবিলা করিয়া প্রস্তুত
0: শুনো
1: তপন তোর মেই আশা করছিল তপন এথর প্রাণ ভরি তো মনের ক্ষুধা মেটেইলে
2: বাবু বাবু বাবু বাবু চালি গেল তপন বাবু আপন তাকে ফেরাই আনতু সব দোষ এই মানুনি ঝিও রাধার মো পাই আপন বাবুকে হাত উঠাইলে আউ কোন বাকি রহিলা তপন বাবু না না মো বাবু মতে ছাড়ি কোউঠিকে যাই পারিবেনি তাকে রাধাকে ছাড়ি সে কোউঠিকে যাই পারিবেনি বাবু বাবু
0: রাধা ট্রেন আসছে রাধা লাইন উপরে চালিয়ে আস রাধা রাধা।

0: নৈকূলের মমতাটা কোন ভুলি পার না শ্যামবাবু? সব তো ভুলি গেল, বাকি এইটা কেমন মনে রয়েছে?
1: কোণ তুমি শুনবাক চাহছ ধনেশ্বর?
0: তোমার তরুণ জীবনর করুণ কাহিনী। এই মাটিকে তো গাঁ তো খুব দমরে বিসর্জন দিয়ে চাল যাই, পুনি সে গাঁ লেউটি আসলে কী? কারণ সহর পানি পবন ব্যবহার গলানি পড়া
1: কী? মো গাঁ মাটি ফেরি আসব কিছু তো বাধা নথিলা।
0: নিজে তো ফেরি আসিল, হলে সে গাঁ ঝিউটি কী? মু পচারছি মানে আধা কী?
1: তুমি রাগি যাও ধনেশ্বর?
0: রাগটা কোণ আজ নূ দেখিল? তুম সাগরে রাধা যেদিন পঠাইলি সেদিন কোণ মানে রাগ নথিলা? এটা নির্দোষ তুমি শ্যামবাবু, রাধা কু সহরে ছাড়ি দেই তুমি পুরো উষা কু বাহা উপরে দিন ঠিক করে সারল?
1: সহরের রাধা পাই পাত্রর অভাব নাই ধনেশ্বর, তার সিলেকশনে কিছু ভুল হয়নি, সারা জীবন সে বেশ সুখে রইপারিব।
0: রাধা কু নরকপুর উদ্ধার করি তুমি তাকে শেষে এই পুরস্কার দেল? গোটে ওকিল নিকটরে রাধা কু বিক্রি করে দিয়ে পারল? মু ভালরে কৌছি শ্যামবাবু, রাধা যে সহর অছি তুমি সেই সহর কু গণ্ঠি মানে চালি যাও, নহেলে
2: নহেলে নহেলে কোন করিব তুমি? প্রতি ক্ষেত্রে তোমার গুন্ডামি বড়ি বড়ি চালছি।
0: আপনার ঝিও বার দিন যা অপেক্ষা করতু, সেই দিন বেদী উপরে মোট গুন্ডামি দেখবে।
2: চুপ কর, যে উষি ঘর করক বেড়ে তোমার টঙ্কা দিয়ে তোমার ছপরা খণ্ড রখিলা, তারি বাহাগর বেদী উপরে গন্ডগোল করিও বলে কৌছ? কৃতজ্ঞ বেইমান।
0: বেইমান মু নয় সরপঞ্চ বাবু, উষির বাহাগর অল্প হব, হলে এ গুণমণি তার জোড়িদার হয়ে পারবে।
2: কাই কে পারবে এ নিষ্পত্তি নেওয়া তুমি কি?
0: বেশ বাহাগর তো করবে, সেই সেই দিন বেদী উপরে দেখবে ধনেশ্বর কে আর কোণ করে পারে।
3: রাজপুর গাঁরে এটা গোটে দুষ্ট গ্রহ, ইয়ে তুমি কিছু মনে করবে শ্যাম, মু ঠিকা শিক্ষা দেবি। আস যা, তুম সাথে গোটে জরুরি আলোচনা আছে।
1: ঘরে বউ অছি, আপনার বরং তা পাখু যাই কথাবার্তা করন্তু।
3: আরে না না না, বাহাগর কথা আলোচনা করিয়া মু কহুনি, মু কহুতিলি এই পঞ্চায়েত মনোনয়ন কথা। তুমি যদি সে দায়িত্বটা নিয়ন্ত মু গোটে জঞ্জালকে মুক্তি পাই যাতি।
1: ক্ষমা করিবে আজ্ঞা, সে দায়িত্ব মু তুলাই পারিবিনি। তাছাড়া পঞ্চায়েত শাসন হল আমার গণতন্ত্রর মূলপিণ্ড, মু তার চালক হওয়াকে একাবেলক অযোগ্য। মু তবে আসছি আজ্ঞা।
4: আমার দানি পূরণ কর,
5: পূরণ কর, পূরণ কর,
4: পঞ্চায়েত শাসনের দুর্নীতি লোপ কর,
5: লোপ কর, লোপ কর,
4: আমার দানি পূরণ কর,
5: পূরণ কর, পূরণ কর।
2: উষা তো পুনি গন্ডগোল আরম্ভ করে দাঁড়ানি।
4: আমার দানি পূরণ কর,
5: পূরণ কর, পূরণ কর,
4: আমার দানি পূরণ কর।
2: এ এ এ এ এ উষি, কোটি কি যাওছো?
4: গাজীপুর গাঁকু বাপা।
2: গজিপুর গাঁকু এ যাই তোর সে লেকচার দেবা কাম সরিলানি? আউ দিন চারটা তোর বাহাঘর, তথাপি তোর সেই নিশা লাগিছি।
4: বাহাঘর কাহা বাহাঘর কথা কৌছ কি বাপা? মোর তো ঝিও নাতি।
2: ততে সভা সমিতি ছাড়বে কব? তো মনের আউ কোন অছি কইলু? মোর তো দুর্নীতি গাইলু, সরপঞ্চ রু ইস্তফা দেলি, এবে নিজ বাহাঘর কথা টিকে ভাবে।
4: এ বাহাঘর হেই পারিবনি বাপা, গোটাই অভয়ারি ঝিও কু যে তুমরি আগে সহর কু টানি নেলা, গোটাই বর্ষ সে ঝিও সঙ্গে রহি আসিলা, তুমি সেমিতি জনে লোক হাতরে মতে সমর্পণ করিবকু যাওছ?
2: উসি
4: কহি পারিবে বাপা, দেশের কো আইনরে লেখা আছে সবু ঝিও বাহা হই ঘর সংসার করিবে? যৌতুক রাক্ষস কু সবু ঝিও ডরি গলানি পরা, মোটর সাইকেল ফ্রিজ 50,000 বাট খরচ এসব দেবকু।

0: এই দেখো যে বাহাদুর কেমিতি হব হি বাবু তো গোটাই গোড় বেদি উপরে রাখিলে গোটাই গোড় ঘরে রাখুচন্তি পুরোহিতে কাহাকু বসেই কর্ম করিবে। ও রঙ্কবাবু আমি শুনো হে, দেখো যে কন্যা নাহি কি কন্যার পিতা নাহান্তি, শুভ কাম আগেই মু কেমিতি আহে কন্যা কু আনো।
1: কন্যা আও কন্যা কন্যা তুমি যাও অবধানে, কন্যা কথা মু বুঝুছি। ঘর ভিতরে এতে লোক অছন্তি, সমস্তক আখিরে ধুলি ছাটি দেই অন্তর্ধান হয়ে গলা।
2: কোন হেলা সরপঞ্চ বাবু, আপনার কোন উষা কু খোঁজি পাও নাহান্তি?
1: তুমি তুমি পুড়ি এ সময় আসছে ধনেশ্বর, মো উষি হরণ চাল হওয়া মূলরে তোমার নিশ্চয় হাত আছে, শেষের তুমি এই নাঠ লগাই দেল ধনেশ্বর।
2: কি কথা কহুছেন আজ্ঞা, এ মাড়ি পুয়া ধনিয়া পুনে হরণ চাল করে আনিব আপনার ঝিও কু, তার পুনি এত শক্তি কোদিন হলা?
1: আরে তুমি মানে কাহিকি এ বয়সরে মতে এতে দণ্ড দৌছ, মু তো তোমার কিছু অনিষ্ট করনি।
2: খোঁজন্তু খোঁজন্তু আজ্ঞা, কোটি আখ পাখের সভা সমিতি করিব যাইতিব।
1: তুমি পুনি পরিহাস করছো ধনেশ্বর, এতে নির্বোধ তুমি, মো ঝিও কু কোটি লুচিয়ে দেই না, মু তাকে খোঁজবি মু তাকে খোঁজবি মু তাকে খোঁজি আনিবি।
2: কন্যা নথায় কি বাহার করুচন্তি সরপঞ্চ বাবু, সাম্বাব কত সময় বেদি পরে বসি রইবে?
3: কোন কইলা ধনেশ্বর, কন্যা নাহি, শেষের কোন তুমি এই চাল খেলি গেল?
2: খেলা পরা মু ছাড়ি দেলি সাম্বাবু, তুমি শহর খেলি খেলি যেমিতি হালিয়া হয়ে গেল, মু বি সেমিতি গাঁরে হালিয়া হয়ে গেলি।
3: ধনেশ্বর
4: কিরে, তোর আজি বাহাঘর, তু কোন একাবেকে পঞ্চমরে?
3: তপন
2: এ তপন হতে আসিগলে, মোর এটি কাম কোন, তাহলে মু চাললি। আও
3: কেউ মতলবরে মটর ছুটে তু গাঁ কু দৌড়ি আসছু তপন?
4: মু যদি কহে তোর মতলবটা কু পুরাপুরি বন্ধ করিবাকু মু আসিছি।
3: তপন
4: শ্যাম, তোর কোন এবে মধ্যে অনুতাপ করিবাকু সময় আসিনি? যে রাধা তোরি অদর্শন রেল তলে আত্মহত্যা করুছিলা, তা প্রতি তোর এই হীন প্রতিদান?
3: বাস বাস, এটা তোর কোর্টর ইজলাস নুহে যে রাধার পক্ষ দূর ওকিলাতি করিবু, সেই বেশ্যা সেই পতিতা ছড়া রাধার দ্বিতীয় পরিচয় নাহি।
5: কিন্তু কাহা পাই সে আজি বেশ্যা, কুহন্তু কাহা ইঙ্গিতরে সে সংসার ভুলিথিলা?
3: ও তুমি বি তপনর পছে পছে,
4: তুমি নিরবর রাধা, তুমি মটর ভিতর চালি আসলো কাইকি?
5: রাধার কাহিনী রাধাকে আজ শেষ করিবাকু হব, এই গাঁরে জন্ম হবা কোন তোর অভিশাপ? রাহাসপুরের রাধা থিলা সুন্দরী গরিব, মন চিনি শ্যামবাবু আগে আসলে তার কুড়িয়াকু, হলে রাধার জীবনের পুঁ কাহিকি নিয়ে জ্বলি উঠিলা, তার রূপ কোণ তার বৈরী হল, তার শিক্ষা কোণ তাকে নর্কু টানি নেল, গোপা঳ঙ্কু আশ্রয় করে সে কোণ মুক্তি পাই নথান্তা।
4: তুমি তুমি অসুস্থ রাধা, তুমি জুনি হো, মতে কহিবাক সুযোগ দিও।
5: না না মো কথা সরিনি, কুহন্তু বাবু আপন মতে সে শহর নিশা চখাইলে কাহিকি, মোর তো শ্বাসরুদ্ধ হয়ে যাওতিলা, ঘর ভুলিলি গাঁ ভুলিলি, মো বউকে মো পাশরি দেলে, তবে কেউ ভুল পাই এত বড় কলঙ্কর পছ মো মুন্ডরে আপন লদি দেলে, কোন বন্ধুক সহ হসি হসি কথা কহুথিলি বলি, নাচি নাচি ক্লান্ত অবস্থা দেহটাকু তাঙ্করি পাখরে লটেই দেইথিলি বলি, কিন্তু আপন তো কহিতিলে ঋষ্য শৃঙ্গঙ্কর তপভঙ্গ করিবাকু, তপন বাবুঙ্কর সে তপভঙ্গ ছড়া মো অধিক কোন করিছি?
4: আহা তুমি উত্তেজিত হনি রাধা, তুমি নীরব রুহ,
6: দম্ভ ধরে তোতে ঠিয়া হবা পড়িও বউল, এতদিন তো দুনিয়াকু দেখিছি নি আসিল, আউ কিছু দিন দেখ
5: বউল।
6: জানিল জানে কৌ রামচন্দ্র পাখে তুই আসছু অগ্নি পরীক্ষা দেওয়া, যে গোটে সীতা বনবাসী দে আউ গোটে সীতা বরণমালা দেওয়া দোল মুকুট পিঁধি ছিড়া হয়েছেন, তাঁকরি পাখে সহরে রহি পাঠ পড়ি তু কোণ এই আসিখিল
5: বউল?
6: ব্যস্ত হ না বউল, তো শ্যাম ভাইকি মু কোণ বাহা হইথান্তি বলে তু ভাবুল, তত কোণ মু এইথিপাই চিঠি দিয়ে সহর ডকে আনিছি।
3: এসব তুমি কোণ কহিয়াছ উসি?
6: বেদ গাউনি কি পুরাণ পাঠ করুনি শ্যাম ভাই, যা হেইথিলা আউ যা হেব মু আজি সেই কথা কহুছি, তুমি বাহা হব বলি বরবেশরে সজ হয়ে আসছ, কন্যার পহঞ্চিবাকু অবশ্য টিকে ডেরি হেগলা, হ্যাঁ চাল বেদী উপরক চাল, পুরোহিত পুরা কেতবেলু রড়ি গর্জন করছন্তি, এথর হাত গণ্ঠি কর্ম আরম্ভ করিবে, আসিল বল আ হাত ধরি নেই চাল মো শ্যাম ভাই, জল জল করে চাহিছ কোণ মো
3: রাধা
5: বাবু।
4: বা বা বা বা হারি শ্যাম, এ রাহাসপুরের সবুজত কোণ গোটা গোটা রত্ন, রাধাকু দেখিছিলি আজ উষাঙ্কু মধ্যে দেখিলি, মোর অভিনন্দন নিয়ন্তু উষা দেবী।
6: নমস্কার
7: উষি উষি
3: উসি,
6: মু পুরা এইটি অছি বাপা, বাহা হেবিনি বলি দুয়ার ভাঙ্গি মু সিনা মো রাস্তায় চালি যাইথিলি, হেলে তোমার আউ গোটে ঝিও শ্যাম ভাইকি বাহা হব বলি কোউদিন বরণমালা ধরি বসছি, মুডিয়া মারল বউল

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিস্ট্রি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিস্ট্রি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: কার্যক্রমের পরবর্তী গীত গুরুকৃষ্ণ গোস্বামীঙ্ক অন্য এক রচনার, শিল্পী বিকারী চরণবল।

শ্রোতা বন্ধু মঞ্জুল মধ্যাহ্ন কার্যক্রম অনেক অনেক স্বাগত আপনার অনেক গুড়ি এসএমএস আসি সারিছি সতরে শ্রোতা বন্ধু খুব খুশি লাগে যে আপনার আমার এই কার্যক্রমক ঢের সারা ভালো পাই দিচ্ছেন নিয়মিত শুণুচ্ছেন এবং নিয়মিত এসএমএস করছেন সেথিপাই অন্তরর অনেক অনেক ধন্যবাদ আপনার সমস্ত তেবে কিছু এসএমএস আসি সারিছি চলন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছেন প্রথম এসএমএস টি পঠাইছেন বিশ্বভূষণ বিশ্বাল নলপাহী কেরেডাগড় মদনপুর কেন্দ্রাপড়ার শুণবাক ইচ্ছা প্রকাশ করেছেন কথাচিত্র মহুয়ার গীত আকাশে এ রঙ্গ রোশনী গীতটি গাইছেন তৃপ্তি দাস তেবে বিশ্বভূষণ বাবু আপনার অনুরোধ গীতটি আমি প্রচার করছু শুনে নিয়ন্তু

কথাচিত্র আই মিলনকি রাত গীতটিকে গাইছেন্তি উদিত নারায়ণ এবং অনুরাধা পড়ুয়াল। অনুরোধকারী শ্রোতা হেলে মোহাম্মদপুর বিলহাট কটকরু মিটু পাত্র দুর্যোধন পাত্র এবং বাউরিবন্ধু পাত্র।

পরবর্তী কথাচিত্র অনুতাপ, কণ্ঠশিল্পী তানসেন সিং এবং নির্মলা মিশ্র, অনুরোধকারী শ্রোতা হলে কেন্দ্রাপড়ার স্বাগত রঞ্জন সাহু।

0: 1% lower in afternoon trade today. The Sensex plunged 1,041 points to 74,975, while the Nifty shed 297 points to 23,519 when reports last came in. And with that, we end this news bulletin.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
5: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহি। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাদ সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: লোকগীত ক্রমরি শুনন্তু নাগেশ্বরী বাদ্য, পরিবেশন করিছন্তি নারায়ণ নায়ক এবং সাথী।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ওপা, চাকরি মিলি গলা।
5: আরে বাহ, অভিনন্দন। এবে বহুত গুড়াই শপিং।
4: হ্যাঁ, নুয়া মোবাইল, জিন্স, জ্যাকেট।
5: রহি যা রাজকুমার, স্যালারি পূর্বরু খরচ।
4: ইনস্ট্যান্ট লোন বি তো মিলুছি।
5: প্রথমে বাজেট বনেই বাসি, তারপরে খরচ কর।
4: কিন্তু ওপা,
5: দেখ, রোজগারর গোটিয়ে ভাগ সঞ্চয় কর, কিন্তু পার্টি দেবাকু হি পড়িব।
4: হ্যাঁ ওপা, পার্টি মোর, বাজেট তোর।
6: আরবিআই কহে,
7: সঠিক আর্থিক আচরণ রক্ষে আপনক সুরক্ষার ধ্যান।
8: নারী মহল।

তেবে শ্রোতা বন্ধু পহঞ্চি সারিছি কিছু এসএমএস তেবে চালন্তু দেখিবা প্রথম এসএমএস টি কে পঠাইছন্তি প্রথম এসএমএস টি পঠাইছন্তি ওসিন খোর্তারু শুনিবাকু ইচ্ছা প্রকাশ করিছন্তি আলবম বাই চড়ের শীর্ষক গীতটি যে গীতটি গাইছন্তি নিবেদিতা তেবে ওসিন আপনার অনুরোধর গীতটি আপনার পাই প্রচার করছু শুনে নিয়ন্তু

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଏସଏମଏସଟି ଆସିଛି ବିଲହାଟ କଟକରୁ, ପଠାଇଛନ୍ତି ରଞ୍ଜନ କୁମାର ଗିଲ, କୈଳାଶ ଚନ୍ଦ୍ର ଗିଲ ଏବଂ ଭାରତ ଚନ୍ଦ୍ର ପାତ୍ର ରଥ ଶୁଣିବାକୁ ଇଚ୍ଛା ପ୍ରକାଶ କରିଛନ୍ତି। ଆଲବମ୍ ସୁନା ମୈନାର ଗୀତ ଦିନେ ଆଇନାକୁ ଭାଙ୍ଗି ଦେଖିଲି ପ୍ରିୟା ତୁ ଅଛୁ, ଗୀତଟିକୁ ଗାଇଛନ୍ତି ବାବୁଲ ସୁପ୍ରିୟ। ତେବେ ଆପଣଙ୍କର ଅନୁରୋଧର ଗୀତ ପ୍ରଚାର କରୁଛୁ, ଶୁଣି ନିଅନ୍ତୁ।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতা, রাইট? তাহলে এ পর্যন্ত এতে স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: পরবর্তী এসএমএস টি পঠাইছন্তি বাপুজি পাত্র, মহম্মদপুর বিলহাট কটকরু। তেবে আপন অনুরোধ করিথিবা গীতটি উপলব্ধ নথিবারু আপনক পাই প্রচার করুছু অক্ষয় কুমার মহান্তি গাইথিবা এই সুন্দর গীতটি।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

পরবর্তী কবিতাটি আসিছে কুঞ্চকোটির কন্তল আঠগড়র এবং কবিতাটি পঠাইছেন নির্মলা বেহেরা ও সন্তোষ বেহেরা। কবিতার শীর্ষক লোড়া নাহি কিছি আও কেমিতি কহিবি মু কেমিতি অছি তুমে ঘরু গলা পরে আখি লুহ মোর বোল মানু নাহি বহি যায় ওঠ ধারে দূরভাষা সিনা মন বুঝি যায় কথা কুয়া ছবি দিয়ে সান্তনা সীমান্তরে যেবে যুদ্ধ লাগি যায় মন হুয়ে আন মনা দিন বিতি যায় ছুয়াঙ্ক মেলরে স্বপ্ন আনি দিয়ে রাতি কোটি কোটি করে মনে পড়ি যায় বিগত দিনর স্মৃতি যেউঠারে অছ ভালরে রহিথাও শঙ্খ সিন্দুর মোর ছটকু থাও বীর সৈনিকর পত্নী পরিচয় লোড়া নাহি মোর কিছি আউ লোড়া নাহি মোর কিছি আউ।

শ্রোতা বন্ধু, আমার সরকারঙ্ক দ্বারা কার্যকরী হয়েছিল অনেক মহিলা কেন্দ্রিক যোজনা মধ্যরু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অন্যতম। গরিব পরিবার মানুষ মাগণারে গ্যাস সংযোগ দেওয়া এই যোজনার মুখ্য উদ্দেশ্য। কাঠ নড়া ঘষি তথা কয়লা ধূঁয়ারু মহিলা সুরক্ষা দেওয়া সহ স্বচ্ছ রন্ধন ব্যবস্থা প্রদান করা।

0: আজি আপনার আমার গহণকু আসছেন শ্রোতাবন্ধু মান কিছু কহবে যা কহবে মন খুলি কহবে
1: আজ্ঞা
0: প্রথমে কুহতু আপনার পিলাবেলা আপনার কোটি কটাইছেন জন্ম কোটি
1: মোর গাঁ হচ্ছে কেন্দ্রাপড়া জেলার আলি থানা অন্তর্গত কলদিয়া গ্রামে সেইটি মোর বাল্য জীবন অতিবাহিত হয়েছি প্রাথমিক শিক্ষা মধ্যে সেইটি
0: হাইস্কুল পাঠপড়া ও কলেজ পাঠপড়া
1: মোর কলেজ পাঠপড়া প্রকৃতরে মু সংস্কৃত সাহিত্য অধ্যয়ন করুথিলি তেণু মোর কলেজ পাঠপড়া পুরীরে হি হইতিলা সংস্কৃত বিশ্ববিদ্যালয় অধীনে মু পড়ুথিলি
0: এই যে শৈক্ষিক জীবন জনে শিক্ষক ভাবে বৃত্তিকে আদরি নেলে সেটা কেমতি সম্ভব হেলা
1: সেটা সম্ভব হেলা সে গোটে অলগা প্রকার স্মৃতি মু যেতেবেলে সংস্কৃত সাহিত্যর আচার্য উপাধি লাভ করে সারিলি তাপরে এইটি কটকর ভক্তমধু বিদ্যাপীঠ যাকে এক পবিত্র নাম সহিত সম্পর্কিত ভক্তকবি মধুসূদন রাওঙ্ক দ্বারা প্রতিষ্ঠিত হইতিবারু সেইঠু মু এক পত্র পাইতিলি যোথিপাই মু আসিলি সাক্ষাৎকার দেইতিলি এবং সে সাক্ষাৎকার পরে পরে মো পাখু এক নিযুক্তি পত্র পৌঁছিলা মু সেইটি আসি জয়েন করেছিল এটা 1984 মশিয়ার কথা
0: এই যে সঙ্গীত প্রতি আপনার রুচি কেবেঠারু আরম্ভ হেলা
1: সঙ্গীত বাস্তবরে মু বিচার করে এক নির্বিকল্প নিদান যে মানসিক স্তরের চিকিৎসা পাই সঙ্গীত ঠারু আউ বড় চিকিৎসা বা নিদান অন্য কিছু নাহি তেণু সঙ্গীত প্রতি যে আকর্ষণ সেটা গোটে অহেতুক তার কোন কারণ মু কইপারিবি নাহি বহুত ছোট বেলু এই রেডিও অতি প্রিয় থিলা মোর এপরিকি মোর দাণ্ডরে কোটি গাঁ ছকু গলে কি কোটি বাড়ি বগিচাকু গলে সাঙ্গরে গোটে ছোট রেডিও রখুথিলি এবং আকাশবাণী কটকর ওড়িয়া কার্যক্রম সহিত সে সময়ের অন্যান্য হিন্দি কার্যক্রম মধ্যে আমি শুণুথিলু বিশেষ করে মতো সেগুলো বহুত টাণি দিয়েছিল জীবন বহু সমস্যাকে মু আড়াই দিয়ে পারিছি সঙ্গীত মাধ্যমে এবং মোর ছোট বেলু ইচ্ছা থিলা ভারি যে সঙ্গীত যে সাধনা করছেন যে শিল্পী অছন্তি সেমানক সহিত মিশিবার গোটে স্পৃহা রহিছিল কিন্তু ঈশ্বর তাহা সম্পূর্ণ পূর্ণ কলে মতে কটকরে পৌঁছে
0: কটকরে পৌঁছিবা পরে এই গীত রচনা প্রতি আপনার কেমতি ধ্যান দেলে
1: সে এক স্মরণীয় ঘটনা মোর যে পৃষ্ঠভূমি আজ এইটি মতো আনিছি আপন মানক নিকটক এই মঞ্চক সে পৃষ্ঠভূমির আধার হচ্ছে আকাশবাণী কিনা আপনার এই আকাশবাণী কটক

শ্রোতা বন্ধু মানে শুনছেন্তি বন্দনা আকাশবাণী কটক কেন্দ্রর বনমাণী রচনার পরবর্তী কণ্ঠশিল্পী ভুবনেশ্বরী মিশ্র শিল্পী গাইছেন্তি দুঃখ নাশন হে সুখ ন পাইলি দিনে বেড়কু বেড়ত প্রবল হেউছি বিজুড়ি জেসনে ঘনে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শ্রোতা বন্ধুমানে কার্যক্রম শুনিছন্তি আকাশবাণী কটক কেন্দ্ররো। শুনন্তু অনুচিন্তা উপস্থাপনা করিছন্তি প্রফুল্ল কুমার দাস।

শ্রোতা বন্ধু মানে শুনেছিলে ওড়িয়া আলবম গীত আকাশবাণী কটক। বর্তমান প্রচার করুছু কবি সম্রাট উপেন্দ্র ভঞ্জকৃত মহাকাব্য বৈদেহীশ বিলাসর সঙ্গীতাত্মক পরিবেশন বৈদেহীশ বিলাস। আজ শুণন্তু এর বিংশ ভাগ। প্রযোজনা প্রসেনজিত মহান্তি এবং ডক্টর শান্তনু কুমার রথ। সাঙ্গীতিক পরামর্শ পশ্চিমেশ্বর জেনা। পৃষ্ঠভাষ্য আলেখ্য রজত কুমার কর। সঙ্গীত হরমোহন খুন্টিয়া।

0: ঝিওটি দুর্ভাগ্যক্রমে অ্যাক্সিডেন্টে,
1: তারপরে
0: না না এইখানে থাও, পরে চলিব।
1: কোন হেলা কুহতো না, কোন মরি গলা
0: না, মানে জখম হয়ে গেল, জখম হয়ে গেল।
1: কোন হেলা সত্য কুহতো মাস্টার বাবু? ও বুঝিলি, অন্ধ হয়ে গেল নুহে? সেইথিপাই মতে লুচাউছন্তি? কিন্তু শেষরে ঝিওটি ভল হয়েগল নুহে? আচ্ছা মাস্টার বাবু, আপন কোন ভাবুছন্তি এমতি গোটে কাহিনী শুনিলে মো নিজ কথা ভাবি দুঃখরে মোর ছাতি ফাটি যাব?
0: মতে ক্ষমা কর মানসী,
1: সামান্য মানিষ ইতি বড়
0: মোর সব শর্ত মানি নেবে।
1: আপন গাইবে, মু খালি বসি বসি শুনিবি, আউ এমতি গীতটি গাইবে যাহা মু কেবে কোনসি দিন শুনিনি।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু মোর সে গীত তোমাকে খারাপ লাগবে না তো?
1: না
0: চালাতে।

0: সানু বাবু।
1: কে মদন, কোন কৌছ?
2: সে রাতে 9টারু অক্ষয় অপেক্ষা এইটু বসে রয়েছে, আসি রাতে 12টা বাজলা, কোন টিকে খাইবাকু দিয়ে
1: না
2: দেইকে উঠেবি
1: না, আর সে যেমতি নজানে মু এটিকে আসছি। আচ্ছা মদন, তোম বাবু কোন আজকাল বেশি রাতে করে ঘরকে ফেরছন্তি?
2: কোন কে জানি তাঙ্কর কাম করুছি, আজকাল খুব ডেরি ফেরছন্তি, 12টা গোটায় এমতি কি রাতে 2টারে, কেতদিন তো কিছু নখাই সেমতি শোয়ে পড়ছন্তি। বাবু
1: কোন পুনি কহছ?
2: মু কোন কহতলি কি আপন ঘরকে যাঁতো, মু পছে বাবুকে কহিবি, সে যাই আপন সঙ্গে দেখা করিবি।
1: তুমি শোয়ে যাও মতন, যেতে রাতে হলে বি মু আজি শুভ সঙ্গে দেখা করি যাবি।
3: আরে দেব যে
1: রাতে 9টার তো অপেক্ষা করছি,
3: কিন্তু এতে রাতে যাই তু ঘর কু ন ফেরি।
1: মু বি যদি তোতে সেই প্রশ্ন করে, তু এতে রাত যে কোট থিলু?
3: দেখ দেব, মু নাবালক নহে কি তোমার গার্ডিয়ান নহে যে মু কোট থিলি, সেতিপাই তো পাখরে মতে কৈফিয়ত দেওয়া পড়িব।
1: তা অবশ্য সত, তেবে তো পাই যেতবেলে 3 ঘন্টার বেশ সময় অপেক্ষা করেছি, আজি সব খোলা খোলা আলোচনা হয়ে যাও।
3: কোন রাতে অধরে বাস কোন আলোচনা করিব, কর না মানসিক উঠে আনিবি?
1: এতে রাজ্যে থিলু কোঠি
3: ধরি না, গোটা কোঠি থিলি
1: ড্রিঙ্ক করিছো,
3: মুহরে যাহা সামান্য গন্ধ রয়েছে কিন্তু মুন্ড সাফ।
1: তোর এসব অভ্যাস বি রয়েছে?
3: দেখ দেব, পৃথিবীর যে পাখে মু কটেই আসলি, সে সবু দেশে সাবাড়ক হবা পরে অনেক পানির স্বাদ পর্যন্ত ফুলি যাতে। বিয়ের কেতে পরসেন্ট বা আলকোহল, যে মানে মাতাল হয়ে রাস্তাঘাটের বা ঘরে সিন ক্রিয়েট করতে, মু অন্তত সে দলর নুহে, মু এই যুগর ভদ্রলো।
1: মানসিক কথা জানে
3: না?
1: আউ তো নারে যে স্ক্যান্ডেল শোনা যাচ্ছে।
3: কাট শুনলো মানসিঠ?
1: মো ভৌণী এত নির্লোচন হয়ে যে তা স্বামীর কুৎসা নেই নিজ ভাই সঙ্গে আলোচনা করিব।
3: র তাহলে মু মানসিক উঠে আনে, তার আগে সব কথা আলোচনা হয়ে যাব।
1: শুভ, মু পচারুছি করবি দাস কে?
3: ডক্টর করবি দাস মোর কলিগ,
1: আউ
3: বান্ধবী,
1: আউ কিছু নুহে।
3: অবশ্য পুরুষ আর নারী ভিতরে যে জঘন্য সম্পর্ক কথা তু ভাবুছু,
1: অবশ্য এই যুগের পুরুষ ও নারী ভিতরে বন্ধুত্ব যেপরি নিরাপদ হয়ে পারিব, আধুনিক বিজ্ঞান দ্বারা সুবিধা করে দিয়েছি।
3: কেব দুই কথা কই পারল, মো বন্ধু হি মো বিরুদ্ধে জঘন্য অভিযোগ করে পারল।
1: খালি তোর বন্ধু নুহে, মানসীর ভাই, তু কোন ভাবুছু মো ভৌণীর এই হতাধার লাঞ্ছনা আখি বুঝি সহি নেবি?
3: কম সবু বিষয় উদ্গার করে সারল,
1: মু আজি তোঠারু শেষ জবাব চাহে।
3: করবি সাঙ্গে যে কোনসি সম্পর্ক রকিবি নাই, তো পাখে এই চুক্তি লিখে দেবি, হো তু এথর আসিপার।
1: শুভ
3: যা, চালি যা কুছ।
1: বেশ ঠিক আছে, মু যাউছি।
3: ভগবান, মু যেমতি আজি সমস্ত আখিরে গোটে বড় অপরাধী। কি মানসী, তুমি তো

পরবর্তী গীতটি দ্বৈতকণ্ঠরে গাইছন্তি তৃপ্তি দাস এবং প্রণব কিশোর পটনায়ক। গীত রচনা প্রফুল্ল কুমার ত্রিপাঠী।

শুনিলে কেতোটি ওড়িয়া চলচ্চিত্রর গীত আকাশবাণী কটক আরম্ভ করছু আমার হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম অসরান্তি অপরাহ্ন। প্রথমে গীতটি যুগলকণ্ঠে গাইছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নিক, চলচ্চিত্র মন।